0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আকাশবাণী কটক, শুনন্তু অনুচিন্তা উপস্থাপনা করিছন্তি, শান্তনু কুমার রথ।

0: শ্রোতা বন্ধু, পাহাড় সহিত জঙ্গল হেউ কি কৃত্রিম জঙ্গল, উপবন বগিচা হেউ কি বাড়ি দাণ্ডরে লগাযাইথিবা ফুল ফলর গছ, সবুকিছি সুন্দর উপভোগ্য এবং পরিবেশ সুরক্ষার অবধারক। কিন্তু বিকাশ নারে, উন্নতি নারে গছ জঙ্গল বা বৃক্ষরাজিকু নষ্ট করিবা কাম প্রকৃতি সহিত শত্রুতা করিবা। এবে নিষ্পত্তি নেবার সময়। বর্তমানের পানিপাগ, জলবায়ুর যাহা স্থিতি, সেথিরে আমি গছ লগাই নূয়া জঙ্গল সৃষ্টি করিবা না বিপরীত ধর্মী হেবা? না শ্রোতা বন্ধু, আমি বুদ্ধিমান জীব, পরিস্থিতিকু বিচার করি কাম করিবার উপায় আম পাখরে অছি। তেণু নিশ্চয় এই অনুকূল পরিস্থিতিরে গছ লগাইবা, নূয়া জঙ্গল সৃষ্টি করিবা। তেবে আম দেশরে এবে পালন করা যাউছি জাতীয় বন মহোৎসব, চলিত মাস 1-7 পর্যন্ত। এই অবসরে শুনিবা প্রকৃতি বন্ধু প্রদীপ নায়ক যাহা কহন্তি।
1: বৃক্ষ মানকর জীবন সম্পর্কে আমাকে অনেক জিনিস জানিবার আছে। এবে দুঃখর বিষয় হচ্ছে, গ্লোবাল ফরেস্ট ওয়াচ রে গোটে রিপোর্ট প্রকাশ পাইছি যে 2001-2024 মসিয়া মধ্যে আমি প্রায় 23.1 লক্ষ হেক্টর গছর আবরণ আমি হরাই সারিছু। এবং ভারতের অবস্থা মধ্যে অনুরূপ ভাবে 2014-2024 মধ্যে ভারতরে 1.73 লক্ষ হেক্টর জঙ্গল ভূমিকু এই বিকাশ নাঁরে বা শিল্প বিকাশ নাঁরে অণ বন উদ্দেশ্যে মধ্যে পরিবর্তিত করে সারিছু। তেণু জঙ্গল, নদী, পাহাড়, কৃষি জমিকু বিকাশ নাঁরে বলি পকাইবা পৃথিবীর ভবিষ্যৎ পাই এক গুরুতর আহ্বান সৃষ্টি করুছি। এবে আমি সমস্তে জানিবা দরকার, সচেতন হওয়া দরকার যে বৃক্ষ মানে মধ্যে মানিষ পরি সবু কথা কো অনুভব করি পারন। তেণু বন মহোৎসব সাধারণ মানিষক সচেতনতা পাই এক শিক্ষণীয় অবকাশ সৃষ্টি করে, যাহা মাধ্যমে আম ভিতরে বৃক্ষ প্রতি রহিতিবা উপেক্ষা ভাব দূর হয়ে থাকে। আমাকে হৃদয়ঙ্গম করিবাকু হব যে প্রকৃতি অবা গছলতা পাখরে কেবল পরিবেশ প্রদূষণ কু অটকাইবার, অম্লজান বিতরণ করিবার শক্তি নাহি, তাঠারু আহুরি অধিক মানসিক স্তর

0: ফেরি। উপকূলবর্তী অঞ্চল হোক বা উপদ্রুত অঞ্চল, সবু অঞ্চলের পুরাতন জনবসতি অর্থাৎ গাঁ মানে নিজের ভৌগোলিক স্থিতি ও সাংস্কৃতিক গরিমা কু নেই পরিপুষ্ট। তেবে আজির কার্যক্রমে নয়াগড় জেলা রণপুর ব্লক নুয়ানন্দপুর গাঁর কথা কইছন্তি কবিতা দাস।
1: নমস্কার, মু কবিতা দাস নুয়ানন্দপুর রণপুর নয়াগড় রু কহুছি। নয়াগড় জেলার রণপুর ব্লক অন্তর্গত বড়ভদ্রপুর পঞ্চায়েতর গাঁটি নাজার নুয়ানন্দপুর। রণপুর সহর ঠারু মণিনাগ পাদদেশে 5 কিলোমিটার গলা পরে এই গাঁ পড়ে। এ পাখি মণিনাগ পর্বত যেউঠারে রণপুরর অধিষ্ঠাত্রী দেবী মা মণিনাগ বিরাজমান করতে এবং অনতি দূরের পরিদৃশ্যমান কবিবর রাধানাথ রায় বর্ণিত ধান্য ও গৌণিয়া পর্বত। সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গাঁর গোটিয়ে পাখে পাহাড় তো অন্যপটে বিস্তীর্ণ শস্যক্ষেত্র এবং তা মধ্যে কুলকুলু নাদ করে বহি যাচ্ছে ছোট নইটি। কৃষি উপরে নির্ভর করুথিবা লোকমানে খরাদিনে এই নদী পানি ব্যবহার করে ফসল ফলাউথান্তি। 85টি পরিবারকু নেই গঠিত এই গ্রামর লোক সংখ্যা প্রায় 300 ঊর্ধ্ব হেব। পাখরে অছি পুরুণা নন্দপুর গাঁ, সেই গাঁর অধিকাংশ লোক আসি এখানে বসবাস করে নূয়া গাঁটিয়ে বসাইলে আউ তার নাঁ দেলে নুয়ানন্দপুর। যাহার প্রতিষ্ঠা করে স্বর্গত কৃপাসিন্ধু দাস, যিকি রণপুর অঞ্চলের শিক্ষার প্রচার ও প্রসার পাই উল্লেখনীয় কার্য করে গাঁর নাঁকু পরিচিত করাই যাই। গ্রামর এ মুন্ডে আরাধ্য দেবী মা বাউতিঙ্কর মন্দির এবং সে মুন্ডে প্রভু জগন্নাথ বিদ্যমান। দশহরা সময় বাউতিঙ্ক পীঠে সপ্তমী দিন ঠার পূজা ও ভোগ লাগি হুয়ে। প্রতবর্ষ নবমী দিন দেবীঙ্ পীঠে গ্রামবাসী মিলিমিশি ভোজিভাত করতে এবং সবু লোক একাঠি পঙ্ক্তিরে বসন্তি। গ্রামের কুম্ভকার সম্প্রদায় অধিক থাকার এই গাঁরে কুড়াল পঞ্চমী মহাসমারোহে পালন করা যায়। 5 দিন ধরে হোম যজ্ঞ এবং সাংস্কৃতিক কার্যক্রম আয়োজিত হয়ে বন্ধুবান্ধব মেল ভিতরে গ্রামটি বেশ উচ্চমুখর হয়ে পড়ে। আশ্বিন মাস মূলাষ্টমী তিথিরে রণপুরর অন্যতম অধিষ্ঠাত্রী দেবী মা খিলামুন্ডা রণপুর রাজপ্রসাদ কু যা বাটরে এই গাঁরে ভোগ লাগি হুঁত এবং এই সময় ঘণ্ট ঘণ্টা ঢোল বাদ্যে কোলাহলময় হয়ে উঠি গাঁটি বেশ উচ্চমুখর হয়ে পড়ে। গ্রামর জনে দিজন সরকারি চাকরি

শেষরে দ্বৈতকণ্ঠে গাইছেন তৃপ্তি দাস এবং ভুবনেশ্বরী মিশ্র। সখী হে কেশী মদন মুদারম্।

শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর। আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লির কিছুক্ষণ মধ্যে।

জনে সমর্পিত নেতা চিন্তানায়ক রাষ্ট্রভক্ত মহান চিন্তানায়ক ডক্টর মুখার্জি রাষ্ট্রসেবাকে মন্ত্র রূপে গ্রহণ করেছিলেন। তাঁর এই অহরহ সেবা মনোবৃত্তি নিষ্ঠাপর কর্তব্যবোধ হি তাঁকে সবুঠি পরিচিত করেছিল। এই মহান ভারতবর্ষর জনে সুযোগ্য সন্তান ভাবে

0: আছে।
1: তোমার মোটাকাবি শুক্রিয়া বসেছি কলাম পড়লাম এই চারদিন ভিতরে। সবুদিন সকাল সন্ধ্যায় ঘরে পাখি ঠিয়া হয়ে গেছো তুমি, সবুদিন ঘন্টা ঘন্টা একটু সময় দিলে সেটা ঠিয়া কখন দরকার হইল?
0: দরকার নাই যে, হেলে কথা কন কি রঙ্গপতি, মু এতে দিন যাই জানিনথিলি ঘর তিয়ারি দেখিবা বি গোটে নিশা। মো আখি সামনারে তিয়ারি হউছি মো ঘর, ইটা উপরে ইটা জোড়ি তিয়ারি হউছি, ছাত পড়ুছি, কবাট লাগুছি, ঠিকে ঠিকে করি মো ঘর জন্ম নউছি। তোমার মনে আছে আমো জগা যেতবে তোম গর্ভরে পড়ুথিলা, মতে ঠিক সেমতি লাগুছি। বুঝিলা রঙ্গপতি, তুমি ঠিক কহুছিল, ঘর ইটা কাঠ সিমেন্টর মিশ্রণ স্ট্রকচর নুহে, ঘর জীবন্ত। তুমি বিশ্বাস করবে, এবে সকাল উঠি ঘর পাখু নগলে মতে মতে ভারি খারাপ লাগুছি, মনটা গোটা কেমতি ভারি ছটফট লাগুছি। আরে ইয়াড়ে পরে আউ গোটে সমস্যা হয়েছি, সমস্যা হলা ইয়ে ঘর পাই যেতিকি টঙ্কা এস্টিমেট করছিলি খরচ দেখিলা বেলকু তা দি গুণা পাখাপাখি হেলানি, তারপরে কাম আহুরি বহুত বাকি অছি, ইলেকট্রিক কাম কিছু হেনি, সে বাথরুম গুড়াক বি ঠিক হেনি, মানে আহুরি বহুত টঙ্কা দরকার, কোঠু এতে টঙ্কা আনিবি মু কিছু বুঝি পারনি। গহনা বন্ধ পকাই দেবি? হ্যাঁ ঘর তিয়ারি সারিবাকু তো পড়িব। আমি কি নমস্কার নমস্কার নমস্কার
2: নমস্কার
0: ভাই, মানে এই পূজা তো বহু ডেরি আছে, আপন মানে এতবেল উঠু কথা মতে কোন কহুন ডবল ভাই ভাই ভাই মো কথা টিকে ভাই শুন শুন শুন শুন, ঘর তিয়ারি করিকি মু চন্দা হওয়া অবস্থাকু আসিলিনি।

শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। কার্যক্রম প্রচারিত হচ্ছে 308.6 মিটার তথা 972 কিলোহার্জ যোগে। শুনতে এক সূচনা, আকাশবাণী কটক সম্বাদ বিভাগ পক্ষরু অনুগুল, বালেশ্বর, জগৎসিংহপুর, ময়ূরভঞ্জ এবং গজপতি জেলা পাই চুক্তি ভিত্তিরে সাময়িক সম্বাদদাতা নিযুক্তি পাই দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদনের শেষ তারিখ 7/7/2026। প্রার্থীঙ্কর বয়স 24 বর্ষরু 50 বর্ষ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: हाँ, ये कस्टमर केयर कोठी। हाँ मैडम।
4: आज्ञा।
3: ये केवाईसी अपडेट पे मो पाखो को बारंबार मेसेज काई के आसुची?
4: कारण बैंकिंग सेवा गुड़ी

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: कस्टमर केयर तरफ रु फोन आसी थिला, कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइ जिवो। ए लिंक पर थी एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 রাইট হলে এপর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: অবলাগিত কার্যক্রমরে শুনুচন্তি নাজিয়া সৈদ পরিবেশন করিথিবা আধুনিক গীত এথর শিল্পী গাইছন্তি বৃন্দাবন জেনাঙ্ক রচনা

0: Karnataka, Kerala, Mahe, Madhya Pradesh and Uttarakhand during the day. England stormed into the FIFA World Cup quarterfinals with a dramatic 3-2 victory over Mexico at the Azteca Stadium in Mexico City today. In another match, Brazil's veteran player Neymar Jr. has announced his retirement from international football. And with that, we end this news bulletin.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरो 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइ जिवो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
5: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

সিসারি, চলচ্চিত্র কান্নার গীতটুকু যুগলকণ্ঠে গাইছেন শেখর ঘোষ এবং শিবা মহাপাত্র।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এই সিমেন্টটুকু দিয়েছেন পুপন, লিপুন, মামা, সীমা, জুলি, লিলি, কানহা, গোপি, গুগুলি এবং তাঁর সান ভী রানিয়া, কুসুনপুর রাহাড়ি জগৎসিংহপুর। আপনার সমস্ত শুণবেন শরত নায়ক কণ্ঠে এই গীতটি আপনার অনুরোধে গীতটি শুনে দেছু।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: ପରବର୍ତ୍ତୀ ଗୀତଟିକୁ ଶୁଣିବା ପାଇଁ ଅନୁରୋଧ କରିଛନ୍ତି ଅରୁ ତିତଲି ରୋଜି କ୍ୱିନ୍ ଏବଂ ତାଙ୍କର ଅନ୍ୟ ସାଙ୍ଗମାନେ ରେଭେନ୍ସା କଲେଜ କଟକରୁ। ଆପଣମାନେ ଶୁଣିବାକୁ ଚାହିଁଛନ୍ତି ବିଭୁ କିଶୋର ଏବଂ ପମି ଗାଇଥିବା ଏହି ଗୀତଟିକୁ, ଯାହାକୁ ରଚନା କରିଛନ୍ତି ସ୍ୱାମୀ ଅରୂପାନନ୍ଦ। ଆପଣଙ୍କର ଅନୁରୋଧର ଗୀତଟିକୁ ଆପଣଙ୍କୁ ଶୁଣାଇ ଦେଉଛୁ।

এইটি শিশু করছু আজির চিরহরিত কার্যক্রম। আমা কেন্দ্রর কার্যক্রম প্রসারিত হচ্ছে 308.6 মিটার তথা 972 কিলোহার্টজ যোগে আকাশবাণী কটক প্রচার করুছু মিলিত কণ্ঠরে দেশভক্তি গীতা।

0: শ্রোতা বন্ধু, এবে আমি দেখুছে জনসংখ্যার দ্রুত অভিবৃদ্ধি। এই জনসংখ্যা বৃদ্ধি জনিত সমস্যা এবে ভারী জটিল হবার লাগিছে। তেণু এ দিগরে সচেতন রহিবার আবশ্যকতা রয়েছে। আউ এথিপাই যুববর্গ গুরুদায়িত্ব নেবা নিহাতি আবশ্যক। উপযুক্ত শিক্ষা মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধিকে কমাইবাকু হেব, যেপরি খাদ্য বাসগৃহ সংকট দেখা নদেব সে দিগরে কার্য করিবাকু পড়িব। ভারত সরকারঙ্ক বিভিন্ন যোজনার সুফল পাই অন্যমানকু এথিরে সামিল করিবাকু হেব। তেবে জনসংখ্যা বৃদ্ধি হেলে কি সমস্যা উপুজে, নিরন্তর বিকাশ ক্ষেত্রে এহার কি প্রভাব পড়ে, কেউ কেউ সামাজিক সমস্যা পরিলক্ষিত হুয়ে, এমিতি কিছু প্রসঙ্গ উপরে আধারিত আজির আলোচ্য বিষয় জনসংখ্যা বৃদ্ধি জনিত সমস্যা যুবপিঢ়ীঙ্ক পাই আহ্বান। এ সম্পর্কে আলোচনা করুছন্তি শিক্ষাবিদ ডক্টর দুর্গাপ্রসাদ মিশ্র।
1: আজি আমি এক এপরি বিষয় উপরে আলোচনা করিবাকু যাউছু যাহা কেবল ভারতের নুহে সমগ্র বিশ্বর বর্তমান ও ভবিষ্যৎ সহ নিবিড়ভাবে জড়িত। বিষয়টি হেউছি জনসংখ্যা বৃদ্ধি জনিত সমস্যা যুবপিঢ়ীঙ্ক পাই আহ্বান। প্রতিবর্ষ জুলাই 11 তারিখে সমগ্র বিশ্বরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা যায়। 1987 মসিহারে বিশ্বর জনসংখ্যা 5 বিলিয়ন ডলার অতিক্রম করিয়া পরে এহা গুরুত্বকে অনুভব করি 1999 মসিহারে জাতিসংঘ এই দিবস পালনর ঘোষণা করিছিলা। এই দিবসর উদ্দেশ্য কেবল জনসংখ্যা গণনা নুহে, বরং পরিবার নিয়োজন, মাতৃ ও শিশু স্বাস্থ্য, লিঙ্গ সমানতা, মানবাধিকার ও টিকাও বিকাশ প্রতি সমাজকে সচেতন করিবা। কুহাযায় জনসংখ্যা হেউছি দেশর সবুঠারু বড় সম্পদ। এই কথাটি সম্পূর্ণ সত্য, কিন্তু যেতেবেলে জনসংখ্যার বৃদ্ধি শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পানি, জমি, পরিবেশ ও নিযুক্তি সুযোগর ক্ষমতাকে অতিক্রম করে, সেতেবেলে সেই জনসংখ্যা বিকাশর শক্তি নুহে, বরং চ্যালেঞ্জরে পরিণত হুয়ে। 2025 মসিহারে জাতিসংঘ 5 ইউএনএফপিএ র সবিশেষ তথ্য অনুযায়ী ভারতর জনসংখ্যা প্রায় 146.39 কোটি, যাহা বিশ্বরে সর্বাধিক। কিন্তু এই রিপোর্ট এক আশাব্যঞ্জক সন্দেশ মধ্যে দেই যাইছি। ভারতর মোট প্রযোজন হার বর্তমান 1.9, যাহা প্রতিস্থাপন স্তর 2.1 থারু কম। অর্থাৎ ভারত ধীরে ধীরে জনসংখ্যা স্থিরতা দিগকু অগ্রসর হেউছি। তথাপি এতে বিশাল জনসংখ্যা পাই গুণাত্মক শিক্ষা, উত্তম স্বাস্থ্য সেবা, পর্যাপ্ত নিযুক্তি, পরিবেশ সুরক্ষা, সমান সুযোগ সৃষ্টি করিবা আজি মধ্যে এক বড় জাতীয় আহ্বান। শ্রোতা বন্ধু, জনসংখ্যা বৃদ্ধি পছরে অনেক কারণ রয়েছে, যেমিতিকি জন্মহার অধিক হেবা, স্বাস্থ্য সেবার উন্নতি ফলরে মৃত্যু হার কমিবা, পরিবার নিয়োজন সম্পর্কের সচেতনতার অভাব, কম বয়সের বিবাহ, অশিক্ষা, দারিদ্র ও কেতেক সামাজিক ধারণা এহার প্রমুখ কারণ। এহার প্রভাব আজি আমি প্রতিদিন অনুভব করুছু। সহর গুড়িকরে অসহ্য যাতায়াত জনিত সমস্যা, বেরোজগারি, ঘরর অভাব, পানীয় জল সংকট, চাষ জমি কমিবা, জঙ্গল ধ্বংস, বায়ু ও জল প্রদূষণ, জলবায়ু পরিবর্তন, এসব এর প্রত্যক্ষ পরিণাম। ওড়িশার মধ্যে ভুবনেশ্বর, কটক, রাউরকেলা, ব্রহ্মপুর পরি শহর গুলিকে দ্রুত শহরীকরণ ফলরে যাতায়াত, বর্জ্য পরিচালনা, পানীয় জল, পরিবেশ সম্বন্ধীয় সমস্যা বড়ি চালিছে। এই পরিস্থিতিরে সবুঠারু বড় প্রশ্ন হেউছি আমার যুবপিঢ়ি কেউঠি ঠিয়া হয়েছে। বাস্তবরে ভারতর সবুঠারু বড় শক্তি হেউছি তাহার যুবশক্তি। আজি প্রায় 38.2 কোটি, অর্থাৎ 10-24 বর্ষ বয়সর প্রায় 382 নিযুত যুবক যুবতী ভারত।

0: তেবে আমাকে চিঠি লিখন্তু সেই ঠিকার মো পছন্দ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী কটক পিনকোড 753001 কবিতা বি পঠান্তু সাথী স্থান পাইব আপনার প্রিয় কার্যক্রমে
1: তেবে মনে রাখবে কবিতা গুড়িক ক্ষুদ্র স্পষ্ট এবং প্রচার উপযোগী হয়ে আবশ্যক। হ্যালো মো পছন্দ কি কোচন্তি?
2: হ্যালো অপা অপা পরি কিয়ে হব উড়ি যাচ্ছি সে বনচড়ে ধর আনি কিয়ে যাব অপা কেতে লাগি লাগি কি লাগিল মু ডালমা বসেছি ডালমা সিজুকে যাচ্ছি হব নগে নগে আক্রান্ত হয়ে গেল
1: নগে নগে কিয়ে লাগিলে কিয়ে কহি দিও টিকে নাটা টিকে কহি দিও তো
2: অপা মু মোহিনী বেহেরা কইছিলি চাউপড়া।
1: আচ্ছা মোহিনী বেহেরা
0: হসকুরি বেহেরা
2: আজ্ঞা
1: কেমিতি অছন্তি কইলে?
2: ভালো আছি আপনার কৃপায় ঠাকুর কৃপায় ভালো আছি।
1: আচ্ছা মু শুনলি কোন কইলে ডালমা বসেইছন্তি পড়িছি বজে দেখন্তু ভালরে
2: না সে ডালমা চুলিটা রড আছে না যে গ্যাস বলিয়া বসিছি
1: সেইয়া তো কইছি চুলিটা যদি রড আছে গ্যাস বলিয়া বসিছি তাহলে মঝে মঝে চেক করন্তু অধিকা জলি গলে একটু কেই খাইবেন
2: না না না কিছু হবনি সে বল বল সিজিছে তো এবার টমেটো কদলি পকিকে আসিলি।
1: আচ্ছা আচ্ছা।

শেষহেলা মো পছন্দ। উপস্থাপনা নমিতা মল্লিক এবং জসমিন প্রিয়দর্শিনী। প্রযোজনা প্রজ্ঞা পরমিতা সাহু। বৈষয়িক সহায়তা করেছিলেন শুভশিষ রাজগুরু মহাপাত্র।

0: বা কি অপূর্ব সংযোগ, কি চমৎকার জোড়ি!
1: তমে থিব,
0: মু থিবি, ছোটিয়া গোটাই ঘরটে থিব,
1: আমার গোটাই পুয় হব,
0: পুয় মতে ডাকিব ড্যাডি ড্যাডি ড্যাডি
1: ড্যাডি
2: এ ড্যাডি
1: ড্যাডি
2: ড্যাডি
1: তুমি কোন মতে ড্যাডি ডাক চম
2: মো ড্যাডি আসলেনি
0: তোম ড্যাডি মরিগল না বাবা জিরারু কাড়ন্তি জিয়ে সিরা ছেনারু ছড়ন্তি জিয়ে চোপা বোপাকু রিজেক্ট করি তাঙ্কু মু ডাকু অছি বোপা নিউ ছড়া মু ঘর জুয়াই
1: মাননীয় শ্বশুর সে সাক্ষাৎরে জম সান ভাই ইয়ে প্রেম লতা কোটি লুচিবে
3: হে ভগবান লুচিব লুচিব কাহি যে তুমি কোন পকেট মার হয়েছ কি ভগবান মো ডাডি হাবিলদার ঝটপট সিং কু কালি পকেট মার মানে লুচন্তি
0: ঝটপট সিং তোম ডাডি তাল তো প্রাণ পড়াইল রে বাবা
4: আজ্ঞা
0: নমস্কার
4: তুমি
0: নমস্কার
4: তুমি এটি কুয়াড়ে রসিক সাখর চুপ কর
0: কবিতা লিখে আসছিল স্যার
4: কবিতা আবে এইটা কোন কবিতার পেন্ঠ না পিকনিক স্পট সিনারি দেখি দেখি কবিতা লিখি পকাউতালু
0: মানে
4: বতা সত কথা বতা নালে রোল ঠেঙ্গু দেখুছু ঝোল নিকাল দেবি হ্যাঁ আরে মসুর হাবিলদার ঝটপট সিং ঘরকু বিনা পারমিশন এডমিশন
0: ঝটপট সিং আমি দুজন ম্যারাজ করিব ম্যারাজ করিব আই নপসি
4: ফকটরাম গিরধারি কইলা কেন ম্যারাজ করিব ব্যান্ড বাজা যদি ন বজেছি তাহলে মো না মসুর হাবিলদার ঝটপট সিং নুয়ে বুঝিল
3: তুমি তাকে দিয়ে হাত দেবনি কৌছি
4: মসুর হাবিলদার ঝটপট সিং থাউ থাউ এ কথা কদাপি আই পারিবা না বাহাঘরে যদি এতে শখ যাওনু টঙ্কা রোজগার করিবু যা
0: স্যার স্যার স্যার টিকে ভদ্রামিরে কথাবার্তা করন্তু স্যার মু আ রসিক শেখর কবি শ্রীযুক্ত কুন্তন দাস
4: কম কীর্তি করুছু কি বাপ ধন বিড়া বিড়া কাগজ সারুছু হাতরু খাই ঘোটক আগে ড্যান্স মারুছু চিনিলু আমি তোমাকে চিনি গলু আবে যা লক্ষে দি লক্ষ যোগাড় কর তারপরে হনিমুন র
0: সেই যে পেপর রতনা বেহরা পেপর লক্ষে টঙ্কা আপনার 10 টাকা নিয়ন্তু দরকার নেই মো পেপরটা দিয়ন্তু
4: সেইটা হজি যাইছি
0: মিথ্যা কথা রত্না বেড়া হজিগলা পুনি তা ফটো বাড়ি পেপরটা বি হজিগলা মিছ কথা প্রেমলতা মতো মিছ কথা কৌছন্তি
3: আউ ডাডি তমে মতে যে পেপরটা রখিয়া পাই দেইতিলো সেইটা
0: সেই পেপরটা প্রাণেশ্বরী সেইতিরে তো অছি লক্ষে টঙ্কা দিও
3: তালে সেইটা আইন দউছি ডাডি
4: চাপ চাপ তাতে তাতে কিয়ে দুর্বুদ্ধি দালা এরে একটু যাউছু না দেখিবো এনে
0: স্যার সেই পেপরটা নদলে মু এইটি হাঙ্গার স্ট্রাইক করিবি এই আরম্ভ হলা স্ট্রাইক এই আরম্ভ হলা 1 2 3
3: হ্যাঁ তম সঙ্গে মু বি স্ট্রাইক রে বসি প্রেমনাথ
5: কইলা প্রেমনাথ ইয়াপ কুন্থনরু প্রেমনাথ কু প্রমোশন প্রেমনাথ মানে মানে প্রেম আউ নাথ মানে তো নাথ
3: হ্যাঁ হ্যাঁ মো নাথ
5: ইয়ে জোড়ি তো সহজরে ছাড়িবার নুয়ে হাউ হেলা এথর উঠ বাপধন লাজ তেজ ইয়াপ মান গোবিন্দ
0: যাহা যাহা কইবার অছি শীঘ্র কোন্তু স্যার মো পাখে টাইম নাই মু পুরা মলা যাই এইটি হাঙ্গার স্ট্রাইক করিবি তো
4: হাউ হেলা তাহলে শুন তমে প্রেমলতা কু বাহা হব লক্ষে টাকা দরকার
0: সত কইছেন স্যার স্যার স্যার আপনাকে ধন্যবাদ স্যার
3: ডাডি সত্যরে তুমি কেতে ভাল ডাডি
0: প্রেমনাথ আর প্রেমলতাঙ্কর শুভ পরিণয় বা চমৎকার
4: সঙ্গে সঙ্গে একদম কোমল হয়ে গেল নাই।

0: হাই, তম স্মৃতি করে মো মনকু অধীর হাই।
1: কন্ট্রোল চিনি কিরাসিনি গহম আসি যাইছি, নিজ নিজ কার্ড দেখাই ডিলর মানক ঠারু চিনি কিরাসিনি গহম আন হে।
2: আরে ভাই ডেঙ্গুরা বালা, ইয়াটে শুনলু শুনলু
1: মতকে ডাকিলা আইয়া।
2: হ্যাঁ এইডি আইডিয়াটা।
1: আরে কোন হেলা কি বাবু,
2: ইয়ে ডেঙ্গুরাটা কোন গিরে?
1: আগে কন্ট্রোল চিনি কিরাসিনি গহম আসি যাইছি,
2: হ্যাঁ
1: কার্ড নেই কি নিজ নিজ ডিলর কঠু জিনিস আনিবে বলি ডেঙ্গুরা পিটুচি।
2: সেই গছ মূল চালে খরাটা হুজ তো কোন ডেঙ্গুরা দবু মু তোতে কইদেবি। আহ আহ
1: ভাই মানে শুণ শুণ শুণ, তন্টি কটা ডকাইত রতন বেহেরা পুলিশ আখেরে ধূলি দেই জেলখানারু খসি পলাই যাইছি। রঙ্গ সাবনা মুন্ড টিকিয়ে চন্দা চেপটা নাক গলা বেড়কু ধরা চুড়িদার পঞ্জাবি পিঁধিলা, তাকু যে জিয়ন্তা বা মরন্তা ধরাই দেব লক্ষে টঙ্কা পুরস্কার পাইব হে।
3: জিয়ন্তা অবা মরন্তা, মরিগলু রে রতনা বেহেরা মরিগলু, ছি ছি ছি ছি, আরে মিছেরে মিছেরে এ দুর্বুদ্ধি কাহেকি করুথিলি রে, ছি ছি ছি ছি ছি, আরে পেপরের ফটো বাহার নথিলে কোউ প্রেস্টিজটা পড়ুথলা কইলু? কোন করিবি এবে হে ভগবান, কোউঠি মুলুচি বি, এমানে মতে তন্টি কোটা ডকেই তো করি দেলে, কোন করিবি রে বাপা, এ গোটায়ে গুলি বাজিলে প্রাণটা অকারণে ঠো করে চালি যাব, ঠো করে চালি যাব, কোন করিবি মু?
2: দেখা হলে রতনা বেহেরা এমনি তাকে মিছ পিস্তল দেখেবি ঢুকেবি নেই মামু ঘরে।
3: তুমি রতনা বেহেরা কু চিনিছ কি ভাই?
2: না কিন্তু জানে মুন্ড চন্দা চেপটা নাক ধরা চুড়িদার, হাবুড়ে পড়িলে মোর রক্ষা নাই তার।
3: ওহো, গোটে গ্রহ গলা বঞ্চিগলা মানুষ, কেউ মুহূর্তে প্রাণটা যে চালিয়ে যাবে তার ঠিকানা নাই রে বাবা, তার ঠিকানা নাই।
4: আমার রতনারে বি সেমতি ঠিকানা নাই আজ্ঞা, জনে বাবু কহুলে সে কুয়াড়ে মরি যাইছি, হলে মোর বিশ্বাস হউ নাই।
3: বিশ্বাস হউ নাই? কাহিকি বিশ্বাস হউ নাই? তো ভণজা কোন অমরবল পাইছি রে বুড়া? হ্যাঁ
4: তমে তো বাবু,
3: মু সতুরা বিশ্বাল।
4: সতুরা বিশ্বাল?
3: হ্যাঁ
4: সেদিন তো তমে তম না শঙ্কর মহান্তি কৌথিল আজ্ঞা।
3: আরে এটা তো মনে রাখিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে মু কোর্টরে মো নাটক বদলি দিছি পড়া।
4: ভাল ভাল, শঙ্করের জমার ভাল না নুয়ে, সতরু সতুরা চমৎকার, তুমি একদম সত কথা কৌথিবা বাবু।
3: ইয়েস ইয়েস খাঁটি সত। কোন এথর তোর বোতল স্টার্ট হয়ে গেল?
4: গোটে পিছে আউ গোটে এইটি ধরিকি আনিছি, হলে বাবু আজকাল আউ ভাল মাল মোটে আসুনি, দেখুন গোটে পিলে যে পিলা ভলিয়া মোটে লাগুনি।
3: তু সলা কেবেটু মতে লুচি লুচি পি পি ওস্তাদ হি সালুনি নাই, রহ তোতে দৌছি।
4: মতে কিছু কহিল কি বাবু?
3: নাই নাই নাই, মু কোন কহুতিলি কি তো ভণজা তো মরিগলা, সিয়ে তোর টিকে বি মনে পড়ুনি রে বুড়া?
4: পড়ুছি আজ্ঞা, বহুত মনে পড়ুছি, তাকু ধরেই দেলে সরকার লক্ষে টঙ্কা দেবে বলি ডেঙ্গুরা পিটুছন্তি পরা, সিয়ে মলা তো মলা ঘরে হেলে মরি থান্তা।
3: আউ জিত হেলে?
4: জিত হিলা বেলে তাকু থানা কু নেবা বড় কাঠি করে পাঠো, ভারি দূর তো আজ্ঞা। শোই থিলা বেলে টাঙ্গিয়ার দি গড় করি থান্তি, তাপরে থানা কু নেই লক্ষে টঙ্কা পাই থান্তি। ছাড়ো আজ্ঞা, মো ভাগ্যের তো নাই,

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ़ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइ जिवो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: জে জে, এটা কোন প্ল্যান্ট?
4: ট্যাঞ্জেরিন, বহুত মিঠা, ভাঙ্গিবনি হেলা। ফ্রি ফরেন ট্রিপ, ক্লিক অন দা লিংক, এবে করুছি।
3: জে জে রুহ, লিংক রে ক্লিক করো নাহি।
4: কাহি কি?
3: এইটা এসএমএস স্ক্যাম, ক্লিক করিবো তো তোমার ব্যাংক ডিটেলস হেবো চোরি।
4: ওহ

0: नवीन सुंदर घनश्याम हे
1: बाबू এতিক মাত্র মোর অই সপ্তাহমা বুইলে ভদ্রা তুমি মোর গেধা নন্দ এই কথা তুমি কহিয়াকু গল আচ্ছা তোমার ভাই কু কহি তোমার কামনা মু পূর্ণ নিশ্চয় করিবি এ কথা কহি দিয়ন্তি সেই সময় সুভদ্রা পড়িগলা সপ্তাহমা গোড় তলরে।

ভাবিল দিনে তাকু দেব বি ভাগ কোন কইবি তুমি মাতা পড়িয়া হে তুমি তো আমার শাশু ঝিওটি নবজিবা হেলা তা বিবাহ প্রস্তাব দিনক পাই নালনি ঠিক তোমার জননী কদ কে মালু ভাল কথাটা জনাইলু আচ্ছা কহিলু দেখি বহু মর সক্রান্তিকর ঝিও তু তো মনকু কাহকু পাউছি কাহকু বিবাহ দেলে মো ঝিওটা উপযুক্ত পত্নীটা গ্রহণ পাই ভাগ্য কহিলে দেখি সত্য হামা হসি হসি কহিলে মা।

তেবে শ্রোতা বন্ধু মন পছন্দ ওড়িয়া এবং হিন্দি কথাচিত্রর গীত শুণবা যদি চাহিদা তাহলে শীঘ্র শীঘ্র এসএমএস করতু 09495963210 নম্বর আমি রহিলু আপনার এসএমএস অপেক্ষারী।

তেবে শ্রোতা বন্ধু আপনার কিছু এসএমএস আসি সারিছি, চলন্তু দেখিবা এসএমএস গুড়িক কেউঠু আসিছি, কে পঠাইছন্তি এবং অনুরোধর গীত সবু কণ। তেবে প্রথম এসএমএস টি আসিছি বি ব্রহ্মপুর বুগুড়া গঞ্জাম রু, পঠাইছন্তি নারায়ণ প্রধান। অনুরোধর গীতটি হেউছি আচ্ছা শিলা দিয়া তুনি মেরে প্যার কা, ইয়ার নেহি লুট লিয়া ঘর ইয়ার কা। কথাচিত্র বেবফা সনমর এই গীতটি গাইছেন্তি সোনু নিগম। তেবে নারায়ণ বাবু আপনার অনুরোধ গীতটি প্রচার করছু, শুনে নিয়ন্তু।

জয় জগন্নাথ। আকাশবাণীর সমস্ত স্টাফ এবং শ্রোতাবন্ধু মানুষ বর্ষা ভিজা অভিনন্দন জনাইছেন্তি। বিজয় কুমার দাস, সস্মিতা দাস, প্রজ্ঞা বন্দনা এবং সিমুনু মহাসিংপুর বহুগ্রাম কটকরু এবং অনুরোধ করেছেন শুনিবাকু গীত।

কদাচিত্রা সৌদাগর, কণ্ঠশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি এবং মনোহর উদাস শুণিয়া ইচ্ছা প্রকাশ করে এসএমএস করেছেন বলাঙ্গীর প্রভাসিনী।